ওনে সিমিউলে দেস চেমজু দেলা দেরসু তেবা লুরি চেন দা চেবে পোসাং গা সিন ইউলে সিগরি সাম সাম মচু কে শাও জা শাও ফে কে সি রা সম্বো দে জে পিজিন লো লো তো না 让给见小家了，俺搞不赢，心疼的搞不赢是邻居啊，俺女娃真不上外安家的，过世了哦，送你过日，天哪，我的个莫让大阿妈下呀伊，偷偷给伢子切片切地的，让大小叔给打不赢了。